আদি আইমা সারহাও লাল সুশান্ত আর সাঁতেন কো আদি নাপায় সেরিং পে আঞ্জম আবুনা। তবে নিত অক্তে কুহুই দিই না বিদা হাতাও লাগি নোংকাগে আরহো মজ মজ সেরিং আর গালজ কো আগু কাতেন হেজুয়া আর ইং আঞ্জম আপেয়া নোয়ারিনি সদরিক দোকানায় প্রদীপ কুমার। মা তবে সানাম কু ইং সেখন নিন্দ জোহার।